0: जो या फोमलां बला सोपा जो यां जिक थे बाबा जिक साबे बबला सोपा थे सुरे ने चुंगना ना ना ना खुरा राव दरा जिक चेचे गोशी जा तुझेर वाला वो थे मिंटु जले या थंदा जो जिक चुगों जो सुन पी बे जिक खुरा युंबो के त्या जिक सुरे दे जिक कुक जे अने जिक या सा जे जिक रवा दमा सुना शुक्षम बतन जिक दाबरे ला जिक मंजो ले तुए तुए आगे
1: हाँ नसले से ताती तंदे गोशुंगे उस गिवजर दे लेगे ती ता चिकोरे जब
0: जे जे तंदे चेदे चिमुरे ला लेगे दे
1: हाँ नसले से तंदे गंजो चोंसे दे सचिन पोमा तंजो सिंचे योर बेल
0: सचिन चिलोल पोमा तंजो युमा ला ता तेंगा इन्हें ना निदों चुप्तियों चुप्तिये चुगुल लो पादु ना ले या जी चोंसे योलिंगा के कसुरा ता मंजो ने लुंगबे ने शोगो ले या जी गेटा चिमुरे से जी ठाकसिंग सुन्दा सुई जी शोगो ने तब जी से जी lūsūm zhīm jī, shūgō tāp jī pōma jī tāmbarī lā. Tē ngā dzō pōma mūg rī rī gōma chūkye chūkye sō rī rī dā, tē pōma dī lūsūm gā nā lī yā jī kā sō rā, tā chūng tē shūk chīmbū mā tōmba chī jī, anī khu rā pōma tīngā chē bē sō rī chē bē rī. Anī khu shūgō dī tā chī tīng nāng sā nā yā shūgō shūk chīmbū tā, jī chū gā nā lī chīmbū tā nā tāp chī dī, anī dzō shūgō nā chī jū chā dī, chūm rī tō lī chū khā bū nā lā. Wā tūk sī chā jī, anī khu rā shūgō dī nā zhīm chā bē sō rī chē bē rī. Dzō nā yu shīng mē mē lī jī, zē lū mē lī jī, yū tīng dā rīng mē lī jī, shūgō bū dā jī, kā sū rā khu rā jī, yā guā, yīm bē chī jī, tūk sī tā bē rī dā, yā ngā pā nā gī jī, zē chū bē jī, tā bē dī jī, khu rā chā dī lē gā, chī chū, chī dī lē kē chā chā, nio mē shū jī, khu rā bū zē pī lē tā jī mā wā lā. Wā tūk sī chā dī wā dzū dī, anī, shūk chī mbū tsū mā dī bī chā, anī wā dzū dī nā zā mā
1: shā
0: Tā jidāng chī nā nā nā nā ngā dzō, tā khurā jī dzō ngī thangbūdī nā nā mshī lā rā lā bā rā jī chū chūng xīnzaṁ rī lā chōng dzō nē, chū chūng xīnzaṁ pū lā yā jī dzīng dā tindā shūk chīmbū mē dū. Anā jī nā mdāng dā rā wā māng bū shū shū rī pū lā dzīng yā tindā gā, anā jī tē tō lā yā xī nā nā xī, nā mshī yā bū chūng nā nā nā tūmbab yā bū yōng dhū lā, yā bū jī mūg rā rī ngū nā chī jī nā nā nā nā, ngā dzō kē lā jī jī nā nā nā, yā kshū chūng nā nā nā nā mūg rā rā yā jī kē jū. Chungyi choksum tindraya thombarila. Ani kairira dhyama nyushtabjiya chedu zhala ya dhyama jik sumdong ya mekala jadurwa la. Mugre o tindraya tindraya thombarila. A jik ta tind talungu nishina chumdraya tola jik dhukun de ya jik paa jik chedu zhala ya kishya jik mangzola ya khasurabila jik shinga ya gu chungna na na na jik dhukun de paa du ya gu yuburwa la. Jik shinga mangshi chebe wala ya jik ani kola ya jik pachuk tindraya nyarza chebe wala jik soza chebe sokwa ta jik de jik rinpa gani Tungzhen tindraya nan jayna rik yuga rawa shubzhi dabarila, rik yuyaga. Ta simzhi ngumu chi nana tengila namdraan ta shubzhi ka tingma mangbumi jaga dhebri, dhebri mang shiwa li ya jik. Ka sora jik ngima inana jik pachuk chunju yu li gangla inana pachuk di bewa jesu nana bewa di jay mi malengi zami shu jik ngulan khungdab chiya yo marila. Mewa ta taqna xingi jik kura khadrasi nana maaga jik oma ya tunzay da oma shuk chimbu mewa la. Jik pachuk nya maa nyu tindraya cheba nye zuya yuwarila. Tā tīng zāi nā jīg pāchūg rīg yū chē bātā pāchūg rīg yā rū tāng bā tīndā chūng tū nā jīg rāng pē chū chē jīg chī lō lā lāg lā tsōng yā tsōng lā jīg rāng chī lō lā tōng yā kī jīg kūrā kōgū sū bīyā lā yā kē chū shū bīchū tōng tū bīrī lā tā jīg anī tā gā nā jīg jīg lāng gā tāp tēm tā jīg dīm dū kā nī chē tū anī jīg bēn chō nā zā dī yā rū chīn tū sīm jīg pāchūg jīg tsō wā dē cē tā rū chīn bīrū bā lā Tā tīk chīndi wā tā tīk khasawarā tā pili pachukai chīk tāntō rīk yār tōng yā kī ngā zū tāntē kīrīmbā kāna mā sūng pili lā, rīk gyūyā tāntē.
2: Sāng līngi, kuandu līngi nē sēmbā tīni kūbē nī chārā, pēnchōng lhāza lhūntūp zōng, chūndu yūshā kārtōng chōng zū zhū rīn pāchū lā tā zhō līng shūbī lī zāng tī yīn. Tī rīng lī zāng bī zāng tā shēg yīn, līngi nē ngā zū lī zāng sā nā bā tō zī.